বড় বড় মহাপুরুষেরা এখানে জন্ম নিয়েছে, আজকে এই দেশ গোলাম। আমরা প্রতিজ্ঞা নিচ্ছি এই ভারতবর্ষকে আমরা ইংরেজ

डिग्री म्यूज पे नंगा दासा छुसु टुएका आकाशवाणी दिल्ली ने हिंदी तंग अंग्रेजी ना आना छुल टुकतंग स्कर्मा श्रीका गम्यूल पेस कतलून डिग्री में सनाजत ए डिग्री में नंगा स्कून में लुक्षुल कुन न्यम स्मशुगा शुंगस्ते बोचस तंग दिल ते तम दिल यंग ने डिग्री में नंगा स्कुचप स्कमाल खान तंग यम पो चुली कुशुगुल्ला पेमन तंग चिस तंग दिल ते तिवाटिला ने डिग्री में चिंगा संचेसला फुलिन डिग्री में फुलकन दिस्कित टोलकर डिग्री में कोरिक जत खान सोनम अंगचुक टुकतंग स्कर्मा जिपचिका मगमी खेतोंगने डिग्री में नंगा फिल्म लुरिक দন্তাংস কালমা চুইকা লাদাখ সেনা নাচুল তং রেলচাত সেতান ডোলকারি সালকানি লুরিক সানাজাত দন্তং ফেদেকা সানি চুচুর গিয়া দেখা বাল্টি ডিক্রিম মেন্টো গছার বু সানাজাত ই ডিক্রিমে নাঙা ইয়োগা তং ডিল তে তাম ডিল ইয়াং এনা ডিক্রিমে নাঙা স্কুজাব মোহাম্মদ ইকবাল তং এম্পু স্লোপজং সালচে সে চাকলাস তং ডিল তে টিবাটিলানি ডিক্রিম জিকাং সঞ্চেসলা ফলেন ডিক্রিম ফুলকান আব্দুল কায়ুম ডিক্রিমে কোরিক জাত খান সোনাম আংচুক রিগাতাং ফেদেকা চিমেট ডোলমে সালকানি জাবরি লুরিক ইয়াং ডিগ্রেমে স্টিং জুকপেকা ছানে ছোট উর্গুদাং ফেটনি চুচুকা সেবাং রিগজেন তাং থোপাগুনি সালকানি জুং লুরিক সানচেস লাফলিন ডিগ্রিম তাং পেগু জুকপেকা সঙ্গে ছোট উর্দুন তাং স্কালমা সুমচু সোকনি সেকা ওজের উর্দুন তাং স্কালমা সুমচু সবদুনিকা গাজে ডিগ্রিম গণেশকর তৎপানাং জিন ডিগ্রিম উর্দুন তাং স্কালমা জিপচুকা সানাজাত এই ডিগ্রি মেনাঙা নামগেল তাশি তং সেবং নুরবি ফুলকানি সুঙ্গুর জিলা স্পলজিন তং থোপাগুনি ফুলকানি গুরমা ইয়ং ডিগ্রি মে স্টিং জুকপেকা গুরুপ নামগেলে ফুলকানি ছোস্তু সঞ্চেসলা ফুলিন আকাশবাণী দিল্লি নে রিয়াদেকা সমাচার প্রভাত তং মর্নিং নিউজ রিয়াতং পেদেকা পদ্মা দর্জি তং থোপাগুনি সালকানি জুংলুরিক রগুইকা লাদাখ সেনা নাচুল গুদাংস্কর্মাশিকা সেপেদে লাসনি স্কুলা নাচুল তাশি ডোলমা তং থোপাগুনি সালকানি লুরিক সানাজা ছোচোদ রগুদাংস্কর্মা স্টুইকা রুগুদাং ফেদেকা ফিলিমে লুরিক এফ এম গোল্ড দিল্লি ডিক্রিম স্টুইকা সানাজাত ইমে ছোট চুঙিসকা ফিলিমে লুরিক চুঙিস্তাং ফেদেকা এন সি ই আর টি চিন্দাক জাতখানি ডিক্রিম উমাঙ্গে খাক চিকসং সুমগিয়া গোপা সঞ্চেসলা ফলিন আকাশবাণী দিল্লি নে চিগেকা হিন্দি তং অংরেজি নাঙা নাচল চিকতং স্কর্মা স্টুইকা মাকমি খেতংগনে ডিগ্রি মেনাঙা ফিলিমে লুরিক ইস্তাং ফেদেকা স্কুল্লা ফনসক দর্জে সালকানি লু ইয়ং টেস্টিং নে টুন্ডুপ বাংমু তং থোপাগুনি সালকানি জুংলুরিক সানাজাদিন ইয়াং ডিগ্রিম তাং পেস্তিং জুকপেকা ইমে ছোট নিস্তাং স্কালমা ঙাপ চুঙাইকা লাদাখ সেনা নাচুল সানাজাদিন ডিগ্রিম ইসপে গোজুকপেকা থরে ফিতো ছোট ঙিকা লাদাখ সেনা নাচুল সঙ্গাদাং স্কালমা সঙ্গিকা স্পটলাইট ডিগ্রিম সানাজাত সঙ্গাদাং ফেদেকা ফিলিমে লুরিক সঙ্গাদাং স্কালমা ঙাপ চুঙাইকা গাজে ডিগ্রিম গণেশকর আকাশবাণী দিল্লি নে টুগেকা হিন্দি তং অংরেজি না আনাচল টুকতং স্কর্মা স্ট্রিকা জিংপে সংস্কার ডিগ্রিম সানাজাত টুকতং স্কর্মা জিপচিকা মাংপি খেতংগনি ডিগ্রি মেনাঙা ফিলিমে লুরিক লাদাখ সেনা আনাচল তং দিলচাত দুনতং স্কর্মা চৌকা সানাজাত দুনতং ফেদেকা সেবং সাম্পেলি সালকানি লুরিক আকাশবাণী দিল্লি নে দুনতং স্কর্মা জিপচিকা উর্দিন আনাচল তং দাপসরা সানি চুচুর গিয়াদেকা পোমে ডিগ্রিম পোমে জিক্সেন সানাজাত গিয়াতং ফেদেকা টাশি নাম গিয়ালি সালকানি পুরগি লুরিক ইয়াং ডিগ্রিম স্টিং জুকপেকা ছানে ছোট গুদাং ফেদেকা বোধপে ডিগ্রিম গাংলি নুরবু সানাজাদিন এই ডিগ্রিমে নাঙা বোধ কি সোমরিক্স লগিউস তং দিলতে তাম দিল ইয়াং এনা ডিগ্রিমে নাঙা স্কুজাব স্কর্মা রিংচেন ফুনচক তং ইয়াম্পো বোধপে লগিউস সে কাটি বাটিলেনি ডিগ্রিম জিগাং সানচেস লাফলিন ডিগ্রিম ফুলকান সেতান ইয়াংডুল তং সেবাং গিয়ালসান ডিগ্রিমে কৌরিক জাত খান লোপজাং নাম গিয়াল কাসাইগুনেন পিন গাজে দেরিং এ ডিগ্রিম ইস্পাতং থরে ডিগ্রিম গণেশ করগুন গাজে আকাশবাণী লেনে জুইন্দিকতং ইন পিতগ ছোট টুকচাদুক কাসাতা আকাশবাণী দিল্লি নে স্কুল না হিন্দি ইয়ং টেস্টিং নে অংরেজি নাঙা নাচুল সানাজাত

ইবো আকাশবাণী লেন কাস্তিং ইসরান দিস্কি ডোলমানে নসুলকুন সানাজাত নুব্রের জংসপনে দিস্কি দেজিন্দা চুগনিসপে লোপটাতং ডিগ্রি কলেজে খাংপা সোমা সার চাংস্ট্রেন ইয়ৎখানে সিক্স টক্স লেনা জাতেনক গ্যাগার চুঙে বাত মাথুপকানে সাকাত কুন বাত থুপা চুচেসলা লাসির টাকপো সুলিন জিকতং এনক পোলিও নাত মেতখান গ্যাগার পো ছাতমেতলা বসচেসলা লি নাঙাং পোলিও মানথুন স্টেরচেসলা টালদিক কুন ডুলিন জিকতং ইয়তেনক কাসাতান না সুলগুন জিপসাল জাতে সানাজাত নুব্রের জংসপন মুকুল বানিবা লে দিরিং হুনমেদলা দিসকি দে জিন্দা চুকনিসপে লোপটে সিক্স টক্স জাতে ইনক একাডেমিক লাসির তাং লোপটুক তাং লাসির পাগুনে অ্যাটেন্ডেন্স কুন জিক্সা জাতে ইনক জংসপনে জিন্দার চুপা চুকসি পাতাং চুকনিসপে লোপটুক কুন তাং ঞাম পয়সাল থাক জাতে সেলেবাস থগার গুস জাতে ইনক খোঁয়ে লোপজং গুন তাং দেলতে টিওয়া মাং পজিগাং লোপটুক কুন লাটিয়া জাতে ইনক এনা চোসলা নুব্রের জংসপন মুকুল বানিওয়ালে গভর্নমেন্ট ডিগ্রি কলেজে সারচাং লাস টুলিন খান গুনে জিক্স টক্স লেনতেনক ইনাঙা একাডেমিক ব্লক কলেজ অডিটোরিয়াম তাং হস্টেল গুন থেতেনক জংসপনে ই ছাজিকা ইয়ারগেস

লাসাঙ্গি চারাঙ্গাইজ এবং রিকজেনে সালকানে লোরিক সানাজাজ গাজে আকাশবাণী লেনে চুয়েঞ্জিক তাং ইন সানি ছোট সুচাদক এনাবোতাংপো গাজে দিরিং এ ডিগ্রিম মিস পাবোথন ডিগ্রিম তাংপে ফিয়াস গাঁতক ছোট অর্জুন তাং স্কর্মা ইস্যু সাইকা ইয়াং জালেন তেতে ছুপা গাজা কংসপা সালাজাত জুলে জয় হিন্দ।